জেকেপি বর্বর্দ কমতে সাহস বিরস নন ত্রক্ত মিছে বর্বর্দ কমতে সুজি চুন সুজি সে বর্বর্দ কমতে বাঙ্গুং তিন মদুর সাইছি জেকেপি বর্বর্দ কমতে সাহস বিরস নন মিছে বর্বর্দ কমতে তিসকিশতের খিদমত কমতে নে নিশকানা মদুর ওয়াং ই জেকেপি বর্বর্দ কমতে সাহস বিরস নন মিছে গোয়েন্দ নরমাসার জংলি সে খলি ফং কাতারলুলার তোসওয়াল ওয়াজেমিনে গাতিশতে ট্রাম্পটি গোষ্ঠব জুঙ্গো গো সাপারগা গেলগেনদেরদেন জুঙ্গো দোতরুষ্টু বাশ এলচে মামলিকে তিসতের খাতসে মালিয়া মিনিস্ট্রে মামলিকেট করগোনো মিনিস্ট্রে সৌদা ওকিলো কাতারলুলার বার